শ্রোতা বন্ধু, ন্যায়পূর্ণ বিশ্ব গঠনের আন্তর্জাতীয় ন্যায় দিবসর ভূমিকা আজ আমি আমার্যক্রমে এই বিষয়ে আলোচনা করা। তবে শ্রোতা বন্ধু, এ কেবল গোটিয়ে দিবস নুহে, বরং মানব সভ্যতার মূল আদর্শ সহ জড়িত গোটিয়ে মহত্বপূর্ণ প্রসঙ্গ মধ্যে। তবে ন্যায় হচ্ছে সেই শক্তি যা সমাজকে স্থিরতা, শান্তি এবং সমানতা প্রদান করে থাকে। যেঠার ন্যায় নাহি সেঠারে শান্তি রহিপারে নাহি, যেঠারে অন্যায় বড়ে সেঠারে অসন্তোষ, হিংসা এবং সংঘর্ষ মধ্যে জন্ম নেই থাকে। তেণু সমগ্র বিশ্বরে ন্যায়ের স্থাপনা করা আজির সময়ের সবুঠার বড় আবশ্যকতা। প্রতিবর্ষ জুলাই 17 তারিখে আন্তর্জাতীয় ন্যায় দিবস পালন করা যায়। 1998 মসিহারে রোম সম্মতিপত্র গ্রহণ করা যাই আন্তর্জাতীয় অপরাধ ন্যায়ালয় গঠনের পথ প্রশস্ত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধ, নরসংহার, মানবতা বিরোধী অপরাধ এবং মানবাধিকার উল্লঙ্ঘন ভলি ঘটনা পাই দোষী মানুষ ন্যায়ের কাঠগড়া আনবা। আজ বিশ্ব দ্রুতগতির আগুক বড়ুচি, বিজ্ঞান প্রযুক্তি এবং অর্থনীতির অনেক উন্নতি হয়েছি, কিন্তু অন্যপক্ষে যুদ্ধ, আতঙ্কবাদ, শরণার্থী সমস্যা, শিশু মহিলাঙ্ক প্রতি হিংসা, জাতিগত বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘন ভলি সমস্যা বিশ্বকে চিন্তিত মধ্য করুচি। এপরি পরিস্থিতিরে আন্তর্জাতীয় ন্যায় দিবস আমাকে গোটিয়ে শক্তিশালী বার্তা দেইথায়। কোনসি অপরাধী আইন ঠার উপরে নুহে এবং প্রত্যেক পীড়িত ব্যক্তি ন্যায় পাইবার অধিকার রাখুচন্তি। শ্রোতা বন্ধু, ন্যায়পূর্ণ বিশ্ব গঠন পাই কেবল আইন যথেষ্ট নুহে, বরং আবশ্যক মানবিকতা, সহানুভূতি এবং পারস্পরিক সম্মান। যেতবে প্রত্যেক দেশ আন্তর্জাতীয় আইনকু সম্মান করিব, মানবাধিকারকু সুরক্ষা দেব এবং শান্তির পথরে চালিব, সেতবে গোটিয়ে সুন্দর এবং সমৃদ্ধ বিশ্ব গড়ি উঠিব। ভারত সদাবেলে বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ সমগ্র বিশ্ব গোটিয়ে পরিবারর বার্তা দেই আসিছি। এই আদর্শ আমাকে শিখায় যে ন্যায়, শান্তি এবং সমানতা কেবল গোটিয়ে দেশ পাই নুহে, বরং মানব জাতি পাই আবশ্যক। আম যুবপিঢ়ির মধ্যে এতে বড় ভূমিকা রয়েছে। আমি সত্যকে গ্রহণ করা, অন্যায়ের প্রতিবাদ করা, দুর্বলঙ্ক পক্ষে ঠিয়া হওয়া এবং সমাজের সমানতা এবং ভ্রাতৃত্বর বার্তা পৌঁছাইবা উচিত। এই ছোট ছোট পদক্ষেপ গোটিয়ে বড় পরিবর্তনর আরম্ভ নিশ্চয় করে পারিব। তবে শ্রোতা বন্ধু, আজ আমি আমার্যক্রমে আন্তর্জাতীয় ন্যায় দিবস সম্পর্কে আলোচনা করা যাচ্ছে। এই বিষয়ে আলোচনা করা আজ আমার সহিত উপস্থিত অনেক আমার জনে শিক্ষয়িত্রী বান্ধবী ম্যাডাম মধুস্মিতা মহান্ত। তবে আসন্ত শ্রোতা বন্ধু, তাক্ষাৎ করা এবং তাহলে আলোচনা করা আন্তর্জাতীয় ন্যায় দিবস সম্পর্কে অধিক কিছু কথা।

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজই যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।

0: প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজ হি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।
1: সিনে সঙ্গীত কার্যক্রমের পরবর্তী গীত অলকায়নিক এবং অভিজিৎ কণ্ঠে ইব্রাহিম আশিক রচনার রাজেশ রোশন সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র আপ মুছি অচ্ছি লগ্নে লাগে।

0: শ্রোতাবন্ধু, আপনার দোকান কিংবা ব্যবসায় পাই দরকার কি শ্রেষ্ঠ মানর FMCG সামগ্রী? তবে আউ চিন্তা কাহিকি, আজি হি সম্পর্ক করন্তু রত্নমালা এন্টারপ্রাইজেস সহিত। আম পাখরে রহিছি সবু প্রকারর খাদ্য ও পানীয়, পর্সনাল কেয়ার, হোম কেয়ার এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সামগ্রীর বিশাল সম্ভার, সবকিছি গোটিয়ে জায়গায় ও উচিত মূল্যরে। অধিক জাণিবা পাই কিংবা অর্ডার দেবা পাই আজি হি কল করন্তু 7008900554 রে। রত্নমালা এন্টারপ্রাইজেস, গুণবত্তা আউ বিশ্বাসর প্রতীক। শ্রোতাবন্ধু, আপনার দোকান কিংবা ব্যবসায় পাই দরকার কি শ্রেষ্ঠ মানর FMCG সামগ্রী? তবে আউ চিন্তা কাহিকি, আজি হি সম্পর্ক করন্তু রত্নমালা এন্টারপ্রাইজেস সহিত। আম পাখরে রহিছি সবু প্রকারর খাদ্য ও পানীয়, পর্সনাল কেয়ার, হোম কেয়ার এবং স্বাস্থ্য সম্বন্ধীয় সামগ্রীর বিশাল সম্ভার, সবকিছি গোটিয়ে জায়গায় ও উচিত মূল্যরে। অধিক জাণিবা পাই কিংবা অর্ডার দেবা পাই আজি হি কল করন্তু 7008900554 রে। রত্নমালা এন্টারপ্রাইজেস, গুণবত্তা আউ বিশ্বাসর প্রতীক।
1: পরবর্তী গীত সোনু নিগম এবং শঙ্কর মহাদেবঙ্ কণ্ঠরে, সমীরক রচনার শঙ্কর এহসান লয়ঙ্ক সঙ্গীত নির্দেশনার, চলচ্চিত্র 1 রে 11।

পরবর্তী গীত সোনু নিগম, কুণাল গঞ্জেওয়ালা এবং আকৃতি কাকরঙ্ক কণ্ঠরে, সমীরক রচনার হিমেশ রেশমিয়াঙ্ক সঙ্গীত নির্দেশনার চলচ্চিত্র চুপ চুপ কি।

শ্রোতা বন্ধু, শেষ হল ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি। আকাশবাণী রাউরকেলা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 456তম ভাগ আজ শুণবা। প্রযোজনা সুহাস মহান্তি।

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ই শ্রম কার্ড, লেবর কার্ড আবেদন, প্যান কার্ড, ফটো প্রিন্ট এবং জেরক্স পাই আজিহি যোগাযোগ করন্তু সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার। যোগাযোগ ঠিকানা সন্তোষ কুমার পতি, বটলি, প্লট নম্বর 25/368, মোবাইল নম্বর 9853342731। সাই ডিজিটাল জনসেবা কেন্দ্র কমন সার্ভিস সেন্টার।

শ্রোতা বন্ধু, সন্ধ্যা 6:10 শুনিবে ছান্দ, 6:30 ওড়িয়া আলবম গীত, 7:25 জেলা হালচালে সুবর্ণপুর জেলার খবর জাঁপারে, 7:30 ক্ষেত খমার, এতে খরিফ ধান ও মান্ডিয়া চাষ সম্পর্কের সাক্ষাৎকার শুণবে সফল মহিলা চাষী সুরেখা মহন্তঙ্ক সহিত, রাতে 8:00 শুণবে মনছুয়া হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত, 9:15 বিবিধ ভারতী কার্যক্রম, রাতে 10:00 নাটক পুরুষোত্তম দেব, মূল রচনা গোদাবরী সুমিশ্র, বেতার রূপান্তর এবং পরিচালনা মনোরঞ্জন দাস, রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র। শ্রোতাবন্ধু, ইয়ে চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা, এথর আসন্তু জানি নেবা আগামীকাল শনিবার কার্যক্রমর সূচনা। শ্রোতাবন্ধু, আসন্তকালি সকাল 6:05 শুণবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা, 6:35 শ্রীরামচরিত মানস, সকাল 7:10 আমার স্বাস্থ্য রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র, 7:25 বিকশিত সহর, এতে রয়েছে আলোচনা বিকশিত সহর নিমন্তে সহরাঞ্চলর জনসম্পর্ক ও নাগরিকতার মহাভাগিতা কেতে জরুরি, এ সম্পর্কের আলোচনা শুণবে পূর্বতন এডিএম নুয়াপড়া মহেন্দ্র কুমার পট্টনায়ক সহ। সকাল 8:30 শ্রীক্ষেত্র মাধুরী,

আকাশবাণী রাউরকেলা। শ্রোতাবন্ধু আসন্তু শুনিবা ছান্দ, কণ্ঠশিল্পী আশালতা ষড়ঙ্গী পুরাতন রচনারু গাইছন্তি।

শ্রোতাবন্ধু, দ্বৈতকণ্ঠে এই গীতটি গাইলে কুমার বাপি এবং তপু মিশ্র অরুণ মন্ত্রী রচনার শেষ হল ওড়িয়া আলবম গীতর কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা সময় সন্ধ্যা 6টা বাজে 40 মিনিট হওয়া যাচ্ছে। কিছুক্ষণ মধ্যে শুনেপারে আঞ্চলিক সম্বাদ, পরে পরে আজির প্রসঙ্গ রিলে করে প্রসার করবু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: অঞ্চল এবং অনেক ক্ষেপণাস্ত্রক ধ্বংস করা যাইছে। পরবর্তী সময়ের ওমানর সলমা মালভূমি থাকা এক নৌসেনা সর্ভেলান্স রাডার এবং ঘানাম অঞ্চলের থাকা আমেরিকার এক এয়ার সর্ভেলান্স রাডার কু ইরান সেনা আক্রমণ করে নষ্ট করে দেইথিবার দাবি করেছে। ভারতীয় ব্যাডমিন্টন খেলাড়ি পিভি সিন্ধু জাপান ওপন 2026 মহিলা সিঙ্গলসর সেমিফাইনালে প্রবেশ করেছেন্তি। জাপানর পূর্বতন বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারা কোয়ার্টার ফাইনাল ম্যাচ্রু ওহরি যা পরে সিন্ধু ওয়াকওভর পাইবা সহ সেমিফাইনাল খেলিয়া যোগ্যতা অর্জন করেছেন্তি। বিশ্বর 10 নম্বর খেলাড়ি সিন্ধু আসন্তাকালি টোকিওর মেট্রোপলিটান জিমনাসিয়ামঠারে বিশ্বর 4 নম্বর মান্যতাপ্রাপ্ত চীনর চেন ইউ ফেইঙ্কু সেমিফাইনালে ভেটিবে। এফআইএচ মহিলা হকি বিশ্বকপ 2026 পাই ভারত আজ তার 20 জনিয়া দল ঘোষণা করেছে। আসন্তা অগস্ট 15-30 তারিখ পর্যন্ত বেলজিয়াম এবং নেদরল্যান্ডসে অনুষ্ঠিত হওয়াকে থাকা এই টুর্নামেন্টে মিডফিল্ডর সলিমা টেটে ভারতীয় দলর নেতৃত্ব নেবে। গোলকিপর সবিতা এবং বিচ্ছুদেবী হারিপাম দলরে নিজের স্থান বজায় রাখি। রক্ষণ ভাগে ইশিকা চৌধুরী, সুশীলা চানু পুখরাম্বম, লাইথন লুয়াঙ্গি জ্যোতি এবং শিল্পী ডাবাস সামিল অছন্তি। সম্বাদ শেষ হওয়া পূর্ব মুখ্য সম্বাদ পুণিথারে। চণ্ডীগড় ও জলন্ধরঠারে বিভিন্ন বিকাশমূলক প্রকল্পর শুভারম্ভ ও শিলান্যাস কলে প্রধানমন্ত্রী। ওড়িশার 7টি সমেত দেশের 75টি অমৃত ভারত স্টেশনর কলে লোকার্পণ। রণনীতিক ভাগিদারী সুদৃঢ় করা লক্ষ্যে আসন্তা রবিবার ত্রিরাষ্ট্রীয় গস্তরে যাবে রাষ্ট্রপতি। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন পক্ষ বিশ্বাস 2026 যোজনার শুভারম্ভ। সিরিয়া, কুয়েত ও ওমানে আমেরিকীয় সামরিক ঘাটি উপরে ইরানর আক্রমণ এবং জাপান ওপন 2026 ব্যাডমিন্টন মহিলা সিঙ্গলসর সেমিফাইনালে পিভি সিন্ধু। সম্বাদ শেষ হলো।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জিল্লা হালচাল। আজ জিল্লা হালচালে শুনন্তু সুবর্ণপুর জিল্লা সম্পর্কে। তথ্য দিয়েছেন্তি আম সুবর্ণপুর সংবাদদাতা বেণুধর প্রধান ও উপস্থাপনারে মু সরিতা সাহু। রাজ্য সরকারঙ্ক দুই বর্ষ পূর্তি অবসরে চালিথিবা বিকাশর ধারা ওড়িশা সারা কার্যক্রমকু নিয়ে সুবর্ণপুর জেলাপালঙ্ক সম্মেলনী কক্ষে এক সাংবাদিক সম্মেলনী আয়োজিত হয়ে যাইছি। ওড়িশা বিধানসভার মুখ্য সচেতক সরোজ প্রধান প্রবক্তা ভাবে যোগ দিয়ে রাজ্য সরকারঙ্ক দুই বর্ষর উন্নয়নমূলক সফলতা এবং বিভিন্ন জনকল্যাণকারী যোজনা সম্পর্কে আলোকপাত করেছিলেন। মুখ্য সচেতক কহিলে যে রাজ্য সরকার সাধারণ লোকঙ্ক কল্যাণকু প্রাথমিকতা দিয়ে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, ভিত্তিভূমি বিকাশ ও মহিলা সশক্তিকরণ ক্ষেত্রে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। সেইপরি সে বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা ভিজন 2036 নিয়ে রাজ্য কেন্দ্র সরকারঙ্ক আভিমুখ্য এবং দীর্ঘমেয়াদী বিকাশ যোজনা সম্পর্কে মত রাখিলে। সুবর্ণপুর জেলা জঙ্গল পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগ পক্ষর 77তম জেলাস্তরীয় বন মহোৎসব তথা এক পেড মা কে নাম অভিযান ছঞ্চাণ ডুঙ্গুড়িঠারে পালিত হয়ে যাইছে। জেলা বর্ণখণ্ড অধিকারী অজিত বিশিঙ্ক পরিচালনায় অনুষ্ঠিত এই জেলাস্তরীয় বন মহোৎসবরে অতিথি ভাবে পরিবেশবিদ গোরেখনাথ সাহু যোগ দিয়ে জঙ্গল ও পরিবেশর সুরক্ষা সহ অধিকরু অধিক বৃক্ষরোপণ উপরে গুরুত্বারোপ করেছিলেন। এই অবসরে নূতন গ্রাম্য জঙ্গল সৃষ্টি সহ বৃক্ষরোপণ ক্ষেত্রে সুবর্ণপুর জেলার উল্লেখনীয় কার্য করেছিবা লমতুল ও বহুবসা বন সুরক্ষা সমিতিকু মানপত্র সহ 50,000 টাকার অর্থরাশি দিয়ে স্বতন্ত্রভাবে পুরস্কৃত করা যাইতিলা। তবে আগামী পিঢ়ি পাই সবুজ বল সৃষ্টি সকাশে বৃক্ষরোপণ অভিযানকু ত্বরান্বিত করিবাকু জিলা বনখণ্ড অধিকারী অজিত বিশি আহ্বান দেইছন্তি।
3: আমার টার্গেট অছি 4,000 গছ লগাইবার সমস্ত এই বন মহোৎসব সপ্তাহ পালন অবসরের সমস্ত অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাওছি। আমার সুবর্ণপুর ডিস্ট্রিক্টে এই বর্ষ আমার পাখাপাখি আমি 3,00,000 গছ লগাইবার আমার প্ল্যান অছি এবং বর্তমান পর্যন্ত আমি 50% অলরেডি গছ লগা সরলানি। এই মধ্যে আমার বৃক্ষরোপণ বর্তমান ফুল ফ্লেজেডে চালিছি। আমি প্ল্যান করিছু এই মাসর 20 তারিখ সুদ্ধা আমার বৃক্ষরোপণ আমি কমপ্লিট করে দেবু। এই বর্ষ আমি এক পেড় মা কে নাম 3.0 কার্যক্রম আরম্ভ হয়েছি এবং সেই অন্তর্গত আমি সমস্ত অনুরোধ করছি যে নিজ মা পাই সমস্ত গোটে গোটে গছ লগাতু এবং এই কার্যক্রম।

0: হইত বলে সেই হিসাব না দেখমা আমার চাষ বাস মূল করবার ঠু অমল করবার যায়
1: হই
0: আমকে ঢের গুড়ে সুবিধা করে দিলেন
1: বনে সুবিধা মিললা না
0: আর অমল করলা আর বিকবার তক ভি সে ভি আমকে সুবিধা করে দিলেন
1: হই
0: চাষ বাস করবার লাগি আমকে যে পানি পবন র সুবিধা তো আমার কলঙ্গল র সুবিধা পানি পাগ র সুবিধা সব পুরা স্মার্ট হিসাবে আসি যাচ্ছে নি গায়ে
1: হই আর ইয়ন নুয়া স্মার্ট কথা যে কহিল গা
0: হই
1: স্মার্ট শব্দটা আইলা মানে কেনা কেনা লাগিছি
0: সতে গা
1: মানে সবু কিছু নিজের হাত মুঠানো হয়ে পারুছি বাকি হয়ে গেল
0: হেইটা পরে ডিজিটাল দুনিয়া নেই কে
1: হই
0: সবুকে আমি জানি পারছু ঘরে বসিকিরি বলে ইটারনর ভোল দিন কেভে আসবা
1: হই আর দাদা
0: হই বিরসু
1: ই বছর যে হিসাব ন বর্ষা পাইন হেলানো
0: হ্যাঁ হ্যাঁ
1: কানা কর্মা গা চিন্তা পড়লানো
0: চিন্তারু কাটা গা গুটে তো খালি উপায় অছে
1: অছে যে হেলে এইটাকে যদি আমি সবে করি বসমা সবে লাগি পড়িকিরি কর্মা হেলে কানো সফল হই পারবা আর তুমি খালি সে বর্ষা পাইন কে ছিনিকিরি মাইর ভিতরে রাখবো আর গাঁ সারা যাক লোক সে নালা হাইকি যদি বুহিকি পলেই যা বলে কেনা সমাধান হয়ে পারবা
0: সত্যি গা সেটা ভি কথা হয় বলে নিহাতি আমি ধ্যান দেবার কথা এই বর্ষা পান এনতা নি বুহিকি তাকে কেনা আমি যত্নে কি রখমা আর আমার চাষ কাম থেকে লগেই পারমা
1: হই
0: বলে সেটা গোটে কিছু ভাল কামটা করলাম বাকি লাগবা
1: হই
0: যেটা কি আমার এই অদিনিয়া বর্ষা কি বর্ষার ঠিক ঠিকা নি হেবার বেলে
1: এনতা কি আমার যেন পোখের মান থিলা
0: হই
1: শুকি শুকা যাইছিলা
0: শুকি যাইছে
1: বলে তাকে যদি ঠিক গাড়া গুড়ি করে দিতিমা বলে সেন বসা প্যান্টটা জমা হই পারবা
0: সতে গা সতে
1: তানু যেন নালা মানকিরে প্যান্টটা বুই যাউছে সেনে যদি আমি টিকে বন্ধ বাগির বাঁধি দেমা বলে প্যান্টটা অটকি কিরি পছে যিবা আর সে সময়তি সেটা মাইট ভেদি ভেদি কিরি বহুত তলকে যিবা এটা আর জমা হই কিরবা
0: হই হই
1: আনু আমরি প্রায় তো ছাদ ঘর মানো হেলানো ই ছাদ গরু যেন পায়নটা বুহি যাউছে নিগড়ি যাউছে
0: হই বল তাকে যেন পায়ন পাইপ লগে কি আমি বহুছ তলকে যে তাকে নেই কি জমা করবা লাগে বড়িয়া সুবিধা
1: হই আর জমা করবার সুবিধা ভি সরকার কেন কেন জায়গা দৌছন
0: বলে তার বে টিকে ধ্যান দেবার কথা গা
1: হই
0: যদি পাদে কড়াই কি নি বারমা বলে ইনতা সুবিধা কি কানা অছে আমি জানি ভি নি পারুন
1: হই ইয়াদে কেন আমার চাষবাস সময় হয়েছে পায়ন কেনা আইবা হলে চাষবাস করমা কই চিন্তা পড়লেন
0: হই
1: হলে খরা দিনে কেনা চিন্তা লাগছি পায়ন মুদে যদি নেই পাইব হেতকি খনে
0: হই তো হই
1: বলে ই পায়নটা সবুবেলে দরকার বর্ষা হোক খরা হোক শীত হোক তো ইয়েন পায়ন আমার পৃথিবী পৃষ্ঠ নু বর্ষা জল দিয়ে আইসি এটাকে কেনা সঞ্চয় করমা আর সেটাকে ভবিষ্যৎ লাগি বঞ্চাই পারমা আর ব্যবহার করমা হলে যাইকি আমার যেন জল সংকটটা দূর হয়ে পারবা
0: হই গা হই উহের কথা কই দিল না বীরসু
1: কাঁ করমা দাদা এটা তো নিহাতি জানবার শুনবার কথা মানো হয়
0: হই হই হলে দেখ গা জানবার শুনবার কথা ভিতরে আমার ভাই বহেন্দ্র কথা মানে কেউ তো নি ছাড়ু না
1: বলে চাষি বহেন্দ্র কথা অছে সাগে আসছন দেখি পারছো কি নেই
0: হই গা হই বলে এই বহেন্দ্র কথা শুন মানে কে
1: হই বলে শুনু সে কথা মানকে
0: হই হই হই
2: চাষী ভাই বোন মানে আজিকা আমার বৈঠক ন জনে অগ্রণী মহিলা চাষী অছন যাহাঙ্কর না হচ্ছে সুরেখা মাহন্ত যে কি টেটেঙ্গা জেলা গাঁ রান আর এটা আমার লহনিপুড়া ব্লক রে পড়ুছে হলে কিছু কথাবার্তা আলোচনা করবার আগর যে তাঁকু আমার কার্যক্রম ন স্বাগত করমা নানি জুহার
3: জুহার আজ্ঞা
2: আর বর্তমান বর্ষা তো আরম হয়ে গেল আর বর্ষা দিয়া চাষ মানে যে রহিছে সে উপরে যেটা কি ধান চাষ তো ধান চাষ আপন মানকর আরম কলে নকি নি
3: আমার তো ধান চাষ আরম হয়ে গেছে আজ্ঞা চার পাঁচ দিন হয়ে গেল
2: তো কতদিন আগর এটা সব পোলা পকাইছিলে
3: আজ্ঞা তরিটা আমার রজবাসীর হি দিয়া হুয়ে 1516 তারিখ আড়ু আরম হয়ে যায় সতের বি হয়ে যায় 1516 তো নাই হুয়ে মানে মাটি আগে হল করা হয়ে থাকে খড়কুটি দিয়ে হল করি গুঁড়ো করি রখা হয়ে থাকে মাটিটা মানে হালকা হয়ে থাকে সেতবে তারপরে 16-17 তারিখ হয়ে গেল মানে গাছ ভুসি সব মরি যাই থাকে সেতবে পুঁ আউ থেকে হল করি আমি তরিটা পকে দেব
2: তো তলি যেন পকাউছন কান সুবিধা করুছন তাকরে বর্ষা দিন পানি না হলে তো তলি করি নেব পানি না কেনটা সুবিধা আছে
3: পানি তো আজ্ঞা আমার মানে বর্ষা অল্প হলে বি রুয়া রুই লাগি সেমতি কিছু অসুবিধা নাই হুয়ে আমার পাখে মেশিন পানি পাম্প রখিছু আউ পাওয়ার টিলর রে বি পানি মেশিন আমি আগ্রু ফিটিং করিকি রখিছু দুই তিন বর্ষ হয়ে গেলানি সেই সুবিধাটা আমার তো সবুদিন চাষবাসটা লাগি রয়ে থাকে খরা

0: শ্রোতাবন্ধু আপনার শুনলে বাঘী কথাচিত্র এই গীতটি কণ্ঠদান কলে অমিত কুমার এবং অনুরাধা পৌডওয়াল।
1: আপনার কোন দীর্ঘদিন শারীরিক যন্ত্রণা বা স্নায়ুজনিত সমস্যার পীড়িত কি? তবে অত্যাধুনিক চিকিৎসা ও আন্তরিক যত্ন আজ হি যোগাযোগ করন্তু নিউরন ক্লিনিক এসটিআই ছক। পরামর্শ পাই কল করন্তু 7577974632। নম্বরটি মনে রাখন্তু 7577974632। নিউরন ক্লিনিক এসটিআই ছক।

শ্রোতা বন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম শুনছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুনিবা জুর্ম কথাচিত্রর এই গীতটি গাইছেন কুমার শানু এবং সাধনা সরগম।

শ্রোতাবন্ধু, এই মনছোঁয়া গীতটি সহিত শেষ হেলা আজির সিনে সঙ্গীত কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা স্টুডিও ঘড়িরে সময় রাতে 8টা বাজি 45 মিনিট হওয়াকু যাউছি। শুনিবা সমাচার সন্ধ্যা, পরে পরে ইংরেজিরে সম্বাদ রিলে করি প্রসার করিবু আকাশবাণী দিল্লিরু কিছি ক্ষণ মধ্যরে।

0: কি কষ্ট
1: পথ
2: মুমূর্ষুর পরিণাম যদি মৃত্যুরে হেউনথান্তা কনক আহা কি কষ্ট
3: বেশ কিন্তু সৈন্য কাহান্তি অর্জুন সিংহ
4: সে কোন মহারাজ সৈন্য নাহান্তি মহারাজঙ্কর নাম মাত্র শুনিলে অন্তপুরের অবলা মধ্য অস্ত্র ঘেনি উঠিবে সৈন্য নাহান্তি মু অশেষ অস্ত্র সৈন্য সজ্জিত করে রাখিয়েছি মহারাজ তৎপরে সোনপুর বামন্ডা তাম্রলিপ্ত কাশীপুরে প্রায় 100,000 সৈন্য অবস্থান করুছন্তি ইয়া ছড়া 100,000 সৈন্য রাজধানীতে গচ্ছিত অছন্তি এমানঙ্কর প্রত্যেকঙ্কর জীবন মহারাজাঙ্ক নিমন্তে উৎসৃষ্ট তৎপরে প্রজাগণ বাৎসল্যরে পরিপালিত স্নেহরে বশীভূত প্রজাগণ মহারাজাঙ্কর বিজয় নিমন্তে স্বদেশর মঙ্গল কামনারে সমস্তে প্রাণ দেবাকু প্রস্তুত মহারাজ অধীর হেবেনি মহারাজ সৈন্য বহুত
3: কিন্তু বক্সি অভিরামক স্থান কি পূর্ণ করিব অর্জুন সিংহ বিশ্বনাথ পুনি কালি চালি যাই অছন্তি উফ কি দৃশ্য সে যুদ্ধক্ষেত্রর কালি বিক্রমর সৈন্য মানঙ্ক আক্রমণে আহত হই মু পিপাসারে কাতর সেতবেলে স্বর্গর দেবী তুল্য কি আসি মোর মুমূর্ষু কণ্ঠরে অমৃত ঢালি দেই গলা
4: সে তো কাঞ্চিরাজ কন্যা মহারাজ যুদ্ধক্ষেত্রে জলদান করে বলুথিলে বড় গুণবতী সে রাজকন্যা
3: কাঞ্চি রাজকন্যা
4: হ্যাঁ মহারাজ আজি মধ্যে যুদ্ধ হই পারে
3: হ্যাঁ বক্সি বিক্রমদেব তো কালি পরাস্ত হই আজি পুনশ্চ যুদ্ধ করিবাকু উদ্যত আজি পরাস্ত হলে কালি পুনি কে জানি যুদ্ধ করিবে এপরি কেতে দিন চালিথিব
4: আও বেশি দিন নহে মহারাজ বিক্রমদেব 50,000 মাত্র সৈন্য ঘেনি যুদ্ধ আরম্ভ করিথিলে সে সৈন্য মানে পুনি অধিকাংশ অশিক্ষিত সেটিরু প্রায় 10,000 কালি নিহত হয়ে অছেন নূতন সৈন্য মধ্যে দুষ্প্রাপ্য আউ কেতে দিন এপরি চড়াইবে খুব বেশি 3 দিন অধিক
3: যুদ্ধকু যিবা দুহে দুই আড়ে আজি এ শিবির ত্যাগ করি বিদায় ঘেনিবাকু হব বক্সি আজি এ জন্মিতা যদি পুনর্বার সাক্ষাত হুয়ে তেবে উত্তম সেতবেলে হসি খেলি পুনরায় পরস্পরকু আলিঙ্গন করিবা জীবনর দুঃখ কাহিনী বিবৃত করি সুখরে কাল যাপন করিবা নহিলে নহিলে শেষ দেখা সেনাপতি বৃদ্ধ অর্জুন সিংহ বিদায় দিও ওড়িশার রাজসিংহাসন পাই তুমি মানে যথেষ্ট করিছ ক্ষোভ না বক্সি যদি জীবনরে আউ করিবার সুযোগ ন মিলে
5: এ কোন বক্সি শত্রু নিকটরে যাও যাও আউ বিলম্ব না শত্রু যাও সৈনিক বরা
3: বক্সি বৃদ্ধ অর্জুন সিংহ চক্ষুর অন্তরালে
5: যা যাও বৃদ্ধ বৃদ্ধ হলে সুদ্ধা সিংহ সিংহ যাও
3: শত্রু কোন এত নিকটরে এই তরবারি দেখ তরবারি তোর পরিতৃপ্তি পাই উন্মুক্ত শত্রুর বক্ষ তু যদি ন পাও তোর উপাসকর এই বক্ষরে তোতে অন্তিম আশ্রা ঘেনিবাকু হেব
4: বিক্রমদেব
3: তুমে শত্রু শিবিরে একাকি এপরি যে
6: কালির সাক্ষাত স্মরণ কর দস্যবাজি পুণি সাক্ষাত
3: আজি সাক্ষাতর উদ্দেশ্য বিক্রমদেব
6: যুদ্ধ
3: একাকি যুদ্ধ
6: আত্মরক্ষা কর বর্বর
3: কিন্তু সে কিপরি বিক্রম ক্ষান্ত হুয় তুমে বর্তমান মো শিবিরে একাকি সসৈন্যরে আক্রমণ করিবাকু আসিথিলে মু আত্মরক্ষা করিথান্তি তুমে এক্ষণি এ কুটীরর অতিথি মু আত্মরক্ষা করিবি নাহি বিক্রমদেব এই অস্ত্র ত্যাগ কলি
6: বীরু কা পুরুষ দস্যু প্রাণর যেবে এতে মমতা মৃত্যুকু যেবে এতে ভয় যুদ্ধক্ষেত্রকু আসুথিলু কি নিমন্তে
3: মমতা নুহে বিক্রমদেব পুরুষোত্তম দেব বেশ মরি জানে মমতা তা পাখরে কিছি নুহে এ মৃত্যুর ভয় নুহে বিক্রম
6: বীরু কা পুরুষ আশ্রয় বীরত্বর ছয়ন উদারতার প্রবঞ্চন তোর হত্যা কা পুরুষ যুদ্ধক্ষেত্র রে নুহে এ রাজহস্তরে রাজতরবারি রে নুহে ইয়াকু বন্দি কর সৈনিক গণ
7: মহারাজ
3: শান্ত হো প্রহরী
7: মহারাজ
3: প্রহরী কিছু চিন্তা নাই
6: তোর পুরুষোত্তম নিজে নিশ্চিন্ত প্রহরী তোর এতে চিন্তা কাহিঁকি বন্দিকু ঘেনি যাও সৈনিক গণ
3: তুম্ভর আসিবার প্রয়োজন নাহি প্রহরী তুম্ভে শিবির রক্ষা কর আর বৃদ্ধ অর্জুন সিংহ ফেরিলে এ সম্বাদ দিয়

0: চতুর্দিগরে কি উৎসব। কিন্তু কটকর কারাগুলরে বন্দী আজি বিক্রমদেব, নরসিংহদেব আউ রামচন্দ্রদেব। গাও বৈতাড়িক গণ, গাও পুরবাসী, গাও সৈনিক, আশার যে মধুর তরঙ্গ এ হৃদয়ের খেলুথিলা আজি শুষ্ক। ঠিক কহিয়াছ, জনমে যাহা বিহি করমে থিব লিহি। ওহ কি পরাজয়, কি লজ্জা, কি অপমান!
1: যাহা কহ নরসিংহ, লজ্জা হেউ, অখ্যাতি হেউ, অপমান আউ সম্ভব নুহে।
2: তা সত ভাই, আউ সম্ভব নুহে। সৈন্য মানে সমস্তে নিহত।
1: উপায় নাহি নরসিংহ, অনুমাত্র উপায় থিলে বিক্রম আজি পুরুষোত্তমর দয়ার পাত্র হই নথান্তা। উপায় নাহি,
2: পছরে দশ জন সৈন্যক যেবে ছিড়া হইথান্তে, কাহার সাধ্য থিলা নরসিংহ আউ রামচন্দ্রদেবঙ্কু এ কারবাসরে আনি রখন্তা। কপালহীন বিধাতা বাম নরসিংহ, বিধাতা বাম।
1: কপালহীন নিশ্চয় বিধাতা বাম।
0: এ দাসত্ব অসহ্য, কিন্তু নিরুপায়। এ জীবন বর্তমান মরুভূমির ধূলিকণা ঠারু হীন, বৃথা আউ বঞ্চিবার। কিন্তু উপায় নাহি যে নিজ ইচ্ছা অনুরূপ প্রাণরে দুর্বল পরিণাম শেষ করিবি। পিণ্ডরে প্রাণঘিনি রহিবাকু হেব, কিন্তু থরে যদি এথিরু মুক্তি হন্তি, দেখন্তি বর্তমান সুদ্ধা রাজভক্ত প্রজায় দেশের অছন্তি কি নাহি। বিদ্রোহর দাবানলরে ওড়িশার বন প্রান্তরে থেরে ভস্ম করি দেখন্তি দাস হেবার উপযুক্ত কিয়ে, নরসিংহ না পুরুষোত্তম। কিন্তু উপায় নাহি। ও কি কষ্ট, কি ঘোর দাসত্ব! এই যে সেমানে আসুচন্তি।
3: বন্দী এই মানে? অন্য সমস্তে কেউঠার অর্জুন সিং?
4: সেমানে ভীষ্ম কটকরে বন্দী হয়েছন্তি দশ জন, তিন জন কনক পল্লীরে, দুছন্তি বর্তমান বন্দী এমানে ষোল জন মন্ত্রী মহাশয়।
3: তেবে বর্তমান নিষ্কণ্টক, মহারাজ বহুদিন রাজধানীর অনুপস্থিত হলে, রাজ্যভার দীর্ঘকাল এই দুর্বল যুগ, প্রহরী বর্তমান এই বন্দী মানুষ কারাবাসকু ঘেনি যাও। কিন্তু দেখ, কারাবাসরে রহি যেপরি কৌণসি অসুবিধা নুহে।
5: আস বন্দী।
3: আচ্ছা বক্সি, এমানে কোন চিরকাল বন্দী হয়ে রহিবে?
4: এ প্রশ্নের উত্তর বক্সি দেইন পরে মন্ত্রী মহাশয়। সৈনিক কার্য যুদ্ধরে শত্রুকু পরাজয় করিবা, শত্রু প্রতি কি ব্যবহার করিবাকু হব, সে রাজা ও রাজমন্ত্রীঙ্কর বিচার বিষয়।
3: এই যে মহারাজ সেনাপতি,
4: এ রাজ্যর গুরুভার আপন বহন
3: মহারাজাঙ্কর অনুপস্থিতিরে

0: বন্দী চালি যাব
1: সামান্য দুটটা এবা বন্দী করি কি লাভ
0: লাভ লাভ অপমান প্রতিহিংসা তেবে হয়তো বিপুল ঘটি পারে
1: প্রতিহিংসা মহারাজ সামান্য দুটটারে রাজচিত নুহে
0: রাজচিত নুহে
1: নুহে মহারাজ
0: নুহে এ কথা তুমি কহুছ মহামন্ত্রী নুহে আচ্ছা দেখিব দেখিব যুদ্ধক্ষেত্রে ইহার প্রমাণ হব

0: এবে এবে মহামন্ত্রী
1: যুদ্ধভূমির আপর পার্শ্বে অদৃশ্য।
2: উৎকল গজপতিঙ্ক আদেশ চণ্ডাল সঙ্গে হেব মোর বিবাহ। মন্ত্রীঙ্কু আদেশ দিয়া যাইছি, আউ সেইথিলাগি মন্ত্রী ওয়াসরে অপেক্ষা করি রহিছি মু। বিবাহ চণ্ডাল সঙ্গরে বিবাহ, বিবাহ তো হইছি, আউ পুনি বিবাহ কন? কিন্তু পতি ভক্তি, পতিঙ্ক আদেশ পালন তাঙ্ক প্রতি ভক্তির প্রমাণ। আস শীঘ্র চণ্ডাল, অপেক্ষা ও ভালো লাগু নাই। তুমে মো পতিঙ্কর ইচ্ছার পুণ্য প্রতিনিধি, তাঙ্কর আদেশর মূর্তিমান প্রতিমা।
3: চণ্ডাল কাহিঁ ওড়িশার রাজা পুরুষোত্তম, আউ কাহিঁ চণ্ডাল? না না, পুরুষোত্তম তো চণ্ডাল। তেবে তেবে এক পক্ষে পদ্মাবতী, অন্য পক্ষে চণ্ডাল। অসম্ভব অসম্ভব, উফ কি নিষ্ঠুর প্রতিজ্ঞা।
4: দেবী দেবী ক্ষমা দিও, ক্ষমা ক্ষমা, অক্ষমণীয় অপরাধ পাপ।
3: না পদ্মাবতী, না না, মু পুরুষোত্তম দেব নুহে,
4: ওড়িশার রাজা মু, প্রজাপুঞ্জর শাসক মু। যদি এ কার্য করে তেবে কূলরে কলঙ্ক হেব, লোকে ঘোষণা করিবে পুরুষোত্তম দেব কা পুরুষ, দুর্বল নীচ ছাড় রমণীর বাহুবন্ধন পাই সে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ কলে।
3: বিদায় বিদায় পদ্মাবতী বিদায়, আউ সম্ভব নুহে, ক্ষমা কর দেবী, মো পিসাচ মো রাক্ষস, চণ্ডালরু বলি চণ্ডাল, বিদায় বিদায়।
5: গিম্ভীর দেহরে বাজিলা নাই,
6: আঙ্গুয়ে হেব ছাড়িগলা, আউ টিকে করে বাজিথান্ত নরসিংহ। আচ্ছা তুমি মাইল দেখি,
5: আউ তো দিশু নাই, বুড়ি গলানি।
6: হ্যাঁ বুড়ি গলানি, তেবে বাজিছি নরসিংহ
5: কে জানি, মতে খসিগলা পরি লাগিলা।
6: এই তো রামচন্দ্র আসিলেন, আস রামচন্দ্র, আমি এটি কিম্ভীর শিকার করুছু, তুমি এমনি খালি হাতরে?
5: হ্যাঁ রামচন্দ্র ভাই, সম্বাদ কন?
7: কাঞ্চি রাজা শুনিলি তো বড় দুঃখিত বিমর্ষ থিলে, এ সম্বাদ শুনি টিকি আশ্বস্ত হেলে।
5: হ্যাঁ সুমন্ত রায়ঙ্ক পরি পুত্র মরিগলে, পদ্মাবতীঙ্ক পরি কন্যার চণ্ডাল সঙ্গে বিবাহ, এতে কাহার মন বিমর্ষ ন হব।
7: শুনিলি দুই দিন পরে আসি পৌঁছিবে, মন্ত্রী আসলে, মন্ত্রীর বুদ্ধি ভারি নরসিংহ।
6: কার বুদ্ধি কহিল রামচন্দ্র?
7: এ মন্ত্রীর
6: ভারি চালাক মন্ত্রী, দেখিলা যে পুরুষোত্তম এপরি গোটা প্রতিজ্ঞা করিছে, জগন্নাথঙ্ক আগে ছেড়া পহরা কলে মধ্যে রাজা যে সে কেবল কৌশি অবস্থায় চণ্ডাল হয়েযব, সেটি পদ্মাবতীকে নিয়ে পুরুষোত্তম হাতে দেছে, বেশ চালাক।
5: পুরুষোত্তম তো যেপরি উদার বুদ্ধিমান মধ্যে সেইপরি, সেইপাই পিতা তাঙ্ক অবস্থায় রাজ্যভার দিয়েছেন, সে কিছু ভ্রম নুহে।
7: সে কথা বিচার করি কণ হব, এবে ভিন্ন প্রকার জীবন হয়েগলা।
6: কণ কহিল রামচন্দ্র?
7: না এবে যে এপরি ভিন্ন জীবন হয়েগলা সেই কথা।
6: হ্যাঁ সমস্তে অলগা অলগা হয়ে রহিলে, কে কুয়াড়ে, আমি তিনি এইপরে রহিলে, তাপরে কে বৌদ কে বণেই কে রেড়া খোলরে যাই রহিলে, এটিকে খণ্ডে খণ্ডে রাজ্য পাইছন্তি।
5: কি উদারতা পুরুষোত্তম দেবঙ্কর, আমি মানে এত সার বিদ্রোহ কলে তথাপি সে মুক্তি দেলে, মু টিকে যাই ভাই শুনিবা কাঞ্চি রাজাঙ্কর কি সম্বাদ।
6: আমি মধ্যে যা চাল, আস রামচন্দ্র।
7: চাল ভাই, কাহি কিছু মারি তো না?
6: গোটায় মারিছি যে বুড়ি যাইছি, কালি ফের আসিবা, বিলম্ব হইগলানি, চাল।
8: উৎকল পক্ষে পরম সৌভাগ্যের কথা যে কাঞ্চির কাঞ্চন দেবা পদ্মাবতী চাপ সুবর্ণ সুতরে উৎকল কাঞ্চি আজি একমার গুণ্ঠ,
9: সেইথিপাই তুমি কাঞ্চির ধাই আসছ।